আদি ওগাবিরুমগে গুথুম নিখামেতি খামগে ফিয়া থিবা এদমিহুন নটকা থিরকুল্লাশ আদি বুনাশ আলুগে বেরি রসখলা খোয়ে কুডকুজ্জকু খামগা মিয়লা বিদ্বহ এদমিহুম মিয়লা বলা বড়ুকুরি ফদে এদমিহুন রহ।

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবা ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবা ফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলুগাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে কিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: আদি থিবায়ং একমখামেদু এঙ্গুমেন নুয়া খামক থিবা থবা নুয়াশ হামকশ্বরুং ইবুমাই ফেনুমাই হিতাই মিং খোমে খামকি এয়ামেদু সোয়াল খুরব্বানে খামেকম গাবি
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নুয়া দিয়া একে মেগাহার্টজ

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লো এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি ওমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কো ফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন ওয়াগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে আহুল ওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালে নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফাহুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একালাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গান্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একালেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীন ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে এহেনি এফদা মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুল কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডাবিয়াস উনি কামে আতু এদা ফাদা কামে কোগে নুয়ানে কাং এগে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদ দমং একি সিফা সিফাগা মেদিনুগে আদুবম মাসেকে কুরাম গেন্দা দুসওয়ারেগা মি বিসনালং কম মেহেম বেনন নুগুতাই হিতাম মেরিতি কো দেকে ওয়াহাকে নামাবেস বাতুল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

0: ইশা সুয়ালে কুরান্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এম ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: بينونا ساتي مينو مسام بارا بوريت كاميا بيتا ميدايرا غاسل كوري فهمنا نهم ما تولن هم
1: كاميا بي يغوت بالني مي مي مي اتشل ليبون نوتا كامي فاهاغ كوف مي هكو اتشد دينو من نون اكم كاومي راديو ان تولوغي بروغرام تولوغي ادو آمونا همين اون اي اسلوغا ورا بودو كامين اي দুনিয়ায় কমে গাও মেঘ গাবে সে গাও মেঘে গাউমি রেডিও গে এয়াবে থাকা তোলগে আডা এ আডুং ফোনোয়া দে প্রোগ্রাম থাকা থাইয়ার কফরি প্রোগ্রাম তো দিউং এই হামা এমে বড় কামিয়াবি কি এখান তত্ত্ব কি মি হামা কিতমে জামানে বিয়েস নেতিগে নুদানে কান তত্ত্ব কিতমে জামানে বিয়েস এ হুন্নানে এ এগে গতুগা দিবিরাজে গাডু দেন me ane mihar misal ka me brp ka hal masiketa ki asuga wara me fulfilling kan tatake ei annan oi me kuria huri me presenting daaira shaugwariwa mustaqbal ga ikan qurane faraat ikaman nerumak kodde masiketa ka vaati ei hama wara me fulfilling kan ekam bunahin hama eme bodu kamiyabi yaki ahmad todal ge adu দিহরাজ্যে আডুং দুরাফোনো
0: দেন মি হামা গামস মি প্রেজেন্টিং দায়রা গা তোল্লা এক কো মাসে কে কোরাম বার বেনু বে হুরি বাওর মে হনে ফুরসত নুদি বুটা আনি হিম পে মি মিতানু দি এ দেন মি এক তরে শহ সিমেনে না বাই প্রোগ্রাম তা আড়ু হেন দেন উম্মি দে কি কমে সেদু কো এক কো হোস্ট কো লম গে ফুরসত লি বেনে কামা তো তো লাদে সে ভোর বার পেরো মাসে কেঙ্গে গা আন কাস লাভে